0: ধান মটিমালা
1: সাই বল
0: গজ্জা বাবলা
1: সাই বল
0: নড়বল তামরা
1: সাই বল
0: বরদ পুল্লা
1: সাই বল
2: 80 সংవత్సరాలుగా